বিখিয়া সলি চার হরর নাম কমামনা নানক হেউ তনসার সো কোটাল গুরু সেবিয়া এনস সহজ সুবাই দর্শন পরসিয়া গুরু কে জনম মরণ দুঃখ যায় দর্শন প্রসিয়া গুরু কে জনম মরণ দুঃখ যায় তানা ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਸੋਰਠ ਮਹੱਲਾ ਪੰਜਵਾਂ